ตีปรช่างเบียงเมื่อกระปอกระดังเบียงเฮียพีขณะมาพิญญาบันผาเอกจุบับกับเดย์เดนังตาอินิเวปริปรลกยองกับนี้ให้อาจิงอิลิทนามัยรังดังชิวันติงันจุบับกับเดย์ขันรูบยาลันเนียพระพุทธลีกิสลาตะคุเบชิบุนลิทยากระจุบับกระจองพีเตนไรกระจุบับกระจองพีอันนี้ก็เกินตีรุกัมปัดเดย์ตินิเวปริปรลกอิชิองเบสาวตะคุเบชิบุนปรลกยากระจุบับกระจองพีไรกันนี้กระจุบับรุกัมปัดเดย์Tenang tang la yo yang ni kajubab biang sasisien na ibashida yang sasisien biang mo LV Lajor la ni shibya to kuble shibun bashida ke jing persang ke jong pin reang ni ka kenti ru ka bamenta kam pat de tenang ta i dudu yang kum ni sasisien mo RJ khan ru jur ti dudu ke jubab ke jong pian ni ka kenti ru kam pat de tenang ta ini we pat prolog yang ka jing keli kum no te ta mo prolog ngan sa Puli biang ngan seorang biang ke jingkeli ke bangabu ane ke kelas jan mit mentang sengi. Tenang ta ini way pa iperlok ito abit IM. Kublai RJLV si persyang mo tarai lai pojur. Te kublai si bun IM na kebenta ni ke jing persyang ke jongpi ke jupan pak ke jubab. Ten reha ke ni ke genti ke jubab ke jongpi kampat day. Te perlok ngan orang biang ya ke jingkeli ke bangabu ane ke kelas jan mit mentang sengi. Kalong kum ni sengap ha. Ki kasi ki ken ya utempo si kong si kamut kat nujur utempo. Kat nujur utempo haba ki khasi ki keng, shi kong shi. The pai ki jubab ki jong pi, perlok Woodward show new number, kandai sao prasan, iwe not ar, lai iwe. The perlok kat bengenak aplang ya ki jubab jong pi na barok ki perlok nong sengap, ini sengap lang no iki jingruwa jong iba rana karkongor kabila ai kerteng, what you can sting. Kini gede ke Akashwani FM jong pi, how she spot live 0.3 MHz, bidan ringkat bat ngai RJLV, haka program bandru spa kaketin.